0: SAF is the most important tool that we have.
1: So SAF can be used across different geographies.
2: The real challenge with SAF
0: continues to be an incredibly scarce source.
3: Wait, what the heck are SAFs? Transforming Business delivers answers in a nutshell. Figure out what's the real New Deal and what's just greenwashing. Watch now on YouTube.
4: Think you know geopolitics?
5: War, power, strategy, the same old voices keep telling the same old stories.
4: What if everything you thought you knew was wrong?
5: Hi, I'm Jenny Rosanes.
4: Hi, I'm Waslat Hasrat Nazimi. We'd like to invite you to Globalize,
5: the podcast that rewrites the playbook on geopolitics.
4: Bold, fresh, and fearless conversations.
5: With critical thinkers who challenge it all.
4: Global Eyes, a different perspective on geopolitics.
5: Available wherever you get your podcasts.
6: আকিলে বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন কেমার বেলা এটা সফল হয়েছে
3: Currently more than 100 million people worldwide are fleeing more than ever before
6: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন তিন বছর ধরে হারিয়ে বেসতেছি
3: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.